শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা সেপ্টেম্বর মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিখোঁজদের সংখ্যা দেড় গুণ বেড়ে দাঁড়িয়েছে 4,700 জনেরও বেশি, এবং এর পাশাপাশি 900 জনেরও বেশি মানুষের মৃত্যু।

নিশ্চিত করা হয়েছে। নেপাল সরকারের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত নেপালে 903 জন নিহত এবং 4247 জন নিখোঁজ রয়েছেন। উভয় পরিসংখ্যানই পূর্ববর্তী ঘোষণার তুলনায় ঊর্ধ্বমুখী সংশোধন করা হয়েছে। নিখোঁজদের তালিকায় 5 জন জাপানি নাগরিকও অন্তর্ভুক্ত আছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে দেশে 16 জন প্রাণ হারিয়েছেন এবং অপর 546 জন নিখোঁজ রয়েছেন। নেপাল বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রায় 10,000 সামরিক এবং অন্যান্য কর্মী মোতায়েন করেছে। নিখোঁজদের খোঁজে পুরো এলাকায় তল্লাশি চালাতে তারা হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করছে। মধ্য নেপালের রাসুয়ায় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সেখানকার একটি সুরঙ্গে 100 জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় বিপুল সংখ্যক বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও তারা জানান। তারা আরও জানিয়েছে যে বিচ্ছিন্ন হয়ে পড়া অনেক এলাকার মানুষের খাদ্য, নিরাপদ পানি, স্যানিটারি পণ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দিয়েছে। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ এরকম বলেছে বলে জানা গেছে যে নেপাল চীন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আঘাত হানা আকস্মিক বন্যার মূল কারণ ছিল একটি হিমবাহ ধস। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের কর্মকর্তারা রবিবার এক সংবাদ সম্মেলন করেছেন। 90,000 বর্গমিটার এলাকা জুড়ে উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য চীনের পক্ষে সামরিক ও পুলিশ বাহিনী সহ 2,100 জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যবেক্ষণের তথ্য ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বেইজিং সময় অনুযায়ী গত বুধবার সকাল 10:52 নেপালের আনুমানিক 5,200 মিটার উচ্চতায় একটি হিমবাহ ধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে। তারা জানান, হিমবাহ ধসের ফলে বরফ ও পাথরের এক ভয়াবহ তুষার ধস শুরু হয়, যা অত্যন্ত দ্রুত গতিতে 4,000 মিটার উচ্চতায় নেমে আসে। পর্বত বেয়ে তীব্র বেগে নেমে আসার সময় এটি ধ্বংসাবশেষের স্রোতে পরিণত হয় এবং চীন নেপাল সীমান্তে এসে আঘাত হানে। কর্মকর্তারা আরও জানান, এই তুষার ধসটি সীমান্তে এসে পৌঁছাতে এবং 27টি ভবন ও সংশ্লিষ্ট স্থাপনাসহ পুরো এলাকাটি মাটির সাথে মিশিয়ে দিতে মাত্র 6-7 মিনিট সময় নিয়েছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে লারাক দ্বীপে ইরানের দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এনএইচকে জানিয়েছেন যে হামলাটি রবিবার চালানো হয়। ওই কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে জলপথে সমুদ্র মাইনযুক্ত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে দেখা যায়। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক অ্যাডমিরাল ব্র্যাড কুপার ঘোষণা করেন যে মার্কিন সেনারা প্রণালীর আন্তর্জাতিক নৌ পরিবহন পথগুলো থেকে আইআরজিসি স্থাপন করা সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে। হামলার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এতে বেশ কয়েকজন সেনা ও নাগরিক নিহত বা আহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাব ও শাস্তি দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভূমধ্যসাগরে সাইপ্রাস উপকূলের অদূরে 260 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে এবং 20 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফেরিটি উত্তর সাইপ্রাসের কেরিনিয়া বন্দর থেকে বিপরীতে অবস্থিত তুরস্কের উপকূলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রবিবার বিকেলে এটি উল্টে গিয়ে ডুবে যায়। সমুদ্রে হেলিকপ্টার ও

0: অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আরও 23 জন নিখোঁজ রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী বন্দর ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই নৌযানটিতে জল ঢুকতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। আইসল্যান্ডের জনগণ এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, শনিবার অনুষ্ঠিত ভোটের গণনা থেকে দেখা গেছে যে প্রস্তাবটির বিপক্ষে 52.8% এবং পক্ষে ভোট দিয়েছেন 47.2% মানুষ। 2024 সালে ক্ষমতায় আসা আইসল্যান্ডের জোট সরকার এই গণভোটের আহ্বান জানিয়েছিল। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সরকারের এই পদক্ষেপের অন্যতম কারণ ছিল নর্ডিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি, যেখানে আইসল্যান্ড অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নর্ডিক অঞ্চলে অবস্থিত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। ইউ সদস্যপদের সমর্থকরা আশা করেছিলেন যে আইসল্যান্ড ইউতে যোগদান করে ইউরো চালু করলে দেশটির অর্থনীতি স্থিতিশীল হবে। তবে এই উদ্বেগ থেকে গিয়েছিল যে ইউতে যোগদানের ফলে আইসল্যান্ডের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি মৎস্য শিল্পের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। 2009 সালে আইসল্যান্ড তার অর্থনীতি পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল, কিন্তু সদস্যপদ লাভের বিষয়ে সতর্ক একটি সরকার ক্ষমতায় আসার পর এ সংক্রান্ত আলোচনা স্থগিত হয়ে যায়।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2রা সেপ্টেম্বর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। নেপাল চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে 1003 জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা 4400 জনেরও বেশি নিখোঁজ মানুষের সন্ধানে প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছেন, তবে ভারী যন্ত্রপাতির অভাবে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নেপালি কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, বুধবারের বন্যা এবং ভূমিধসে দেশজুড়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 987 জনে পৌঁছেছে। 5 জন জাপানি নাগরিক সহ 3900 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সীমান্তের অপরদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, 16 জন নিহত হয়েছেন এবং 540 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে প্রায় 10,000 সেনা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, তবে অবকাঠামোর ব্যাপক ক্ষতি এবং ধ্বংসাবশেষ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে। নেপালের রসুয়া ও নুয়াকোট জেলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এখানকার

জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে 900 জনেরও বেশি মানুষ আটকা পড়েছেন। এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলার পর উত্তেজনা বাড়ছে এবং এই লড়াই আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ফক্স নিউজ জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জবাব দেওয়া হবে। ট্রাম্প ইরানের উপর কঠোর আঘাত হানার অঙ্গীকার করেছেন। একই সময়ে ট্রাম্প দাবি করেছেন যে ইরানিরা বৈঠক করতে চান, তবে ইরানের সাথে কোনো চুক্তির ব্যাপারে তিনি নিশ্চিত নন। ইরানের গণমাধ্যম ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি বিপদগামী সুপার ট্যাঙ্কার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড IRGC-র এই দাবি অস্বীকার করে বলেছে, কোনো জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে যুক্তরাষ্ট্র আয়োজিত G20 অর্থায়ন সম্মেলনকালীন সাংবাদিকদের বলেন, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। গত 10 দিনে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যা বলেছে তা যদি আপনি দেখেন, তবে দেখবেন যে তারা তাদের অর্থনীতির অবস্থা দেখে হতবাক। বেসেন্ট বলেছেন, ইরানের নেতারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন বলেই আক্রমণাত্মকভাবে আঘাত করছেন। তবে তিনি উল্লেখ করেন যে ইরানের অর্থনীতিকে ভেঙে পড়তে হবে না এবং শাসক গোষ্ঠীকে কেবল সঠিক পথে ফিরতে হবে। কিরগিজস্থানে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে পেজেশকিয়ান একটি কূটনৈতিক সমাধান খুঁজছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকটি বাস্তবায়ন করতে প্রস্তুত, তবে শর্ত হল ওয়াশিংটনকেও তাদের নিজের প্রতিশ্রুতিগুলো পালন করতে হবে। বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র G20-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন আয়োজন করেছে। এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকিসমূহ এবং সেগুলো মোকাবেলার উপায়সমূহ আলোচ্য সূচির শীর্ষে রয়েছে। নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল শহরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রবৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বেসেন্ট বলেন, আজ এখানে আমাদের লক্ষ্য হল প্রবৃদ্ধির বার্তাটি পুনর্ব্যক্ত করা, কারণ বিশ্ব ঋণে জর্জরিত। বৈশ্বিক আর্থিক সংকট ও কোভিড পরবর্তী এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল প্রবৃদ্ধির মাধ্যমে উত্তরণ। তিনি আরও বলেন যে তিনি আত্মবিশ্বাসী যে অনেক নেতাই এই বিষয়টি গ্রহণে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের ছায়া এই সম্মেলনের নেপথ্যে প্রভাব ফেলছে। অংশগ্রহণকারী দেশগুলো ক্রমবর্ধমান জ্বালানি মূল্যজনিত মুদ্রাস্ফীতির কারণে বিশ্ব অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি হতে পারে সেই বিষয়ে উদ্বেগ এবং সংশ্লিষ্ট ঝুঁকিসমূহ মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করেছে। এটিও ধারণা করা হচ্ছে যে দেশগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। G7-ভুক্ত অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররাও আলোচনা করছেন। ধারণা করা হচ্ছে তাদের আলোচনায় ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাসমূহ এবং উন্নত AI মডেল সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থার ঝুঁকিসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মুখ্য দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের ইল্ড প্রায় 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করছেন। মঙ্গলবার 10 বছর মেয়াদি বন্ডের ইল্ড 3.0% পৌঁছেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান জাপান বন্ড ট্রেডিং জানিয়েছে, 1996 সালের অক্টোবর মাসের পর এই স্তরটি আর দেখা যায়নি। উল্লেখ, ব্যাংক অফ জাপানের আগাম সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধির ক্রমবর্ধমান জল্পনা কল্পনা এই বিক্রির চাপ বাড়াতে ভূমিকা রাখছে।

0: কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের সাথে সাথে বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় জাপানের প্রধান ইলেকট্রনিক্স নির্মাতারা তাদের ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণের জন্য বিদেশি কোম্পানি অধিগ্রহণ করে নিচ্ছে। মিৎসুবিশি ইলেকট্রিক একটি মার্কিন ভিত্তিক জ্বালানি সম্পর্কিত প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে প্রায় ২২০ বিলিয়ন ইয়েন বা প্রায় ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। এই অধিগ্রহণটি এমন এক সময়ে হচ্ছে যখন প্রকৌশলীরা ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ খরচ কমাতে সচেষ্ট। মিৎসুবিশি ইলেকট্রিক জানাচ্ছে যে বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য নির্মিত মার্কিন সংস্থাটির সফটওয়্যার এবং বিদ্যুৎ গ্রহণ ও বিতরণ সরঞ্জামের ক্ষেত্রে জাপানি কোম্পানিটির দক্ষতা সমন্বয়ে দেশে ও বিদেশে তাদের ডেটা সেন্টার ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। মিৎসুবিশি ইলেকট্রিকের একজন কর্মকর্তা বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ডেটা সেন্টার, কারখানা এবং ভবনগুলোতে এই প্রযুক্তির চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। ডেটা সেন্টারের জন্য শীতলীকরণ সরঞ্জামের বিক্রি বাড়াতে ইলেকট্রনিক যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিডিকে একটি মার্কিন যন্ত্রাংশ প্রস্তুতকারক কোম্পানিকে অধিগ্রহণ করতে চলেছে। হিতাচি ঘোষণা করেছে যে তারা ডেটা সেন্টার ট্রান্সফরমার যন্ত্রাংশ প্রস্তুতকারক একটি কানাডার কোম্পানিকে অধিগ্রহণ করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: আজ আসলে 27তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে একাধিক জিনিসের মধ্যে কাঙ্ক্ষিত বা পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করা যায়।
1: তাম ভিয়েতনাম থেকে আসা এক শিক্ষার্থী গিয়েছে টোকিওর বিখ্যাত এক রামেন শপে। তাম যে বাড়িতে থাকে সে বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা কাইতো তাকে এখানে নিয়ে এসেছে। রেস্তোরাঁয় তামের মনে পড়ে যায় ইউকির কথা। তাম জাপানে আসার আগে জাপানি সঙ্গীত শিক্ষার্থী ইউকি স্বেচ্ছাসেবক হিসেবে ভিয়েতনামে গিয়েছিল। সেখানে তার ভক্ত হয়ে পড়ে একসঙ্গে কাজ করা তাম।
0: আসুন তাহলে শুনি 27তম পাঠের স্কেট।
2: ご注文は？タムさん、何にする？
3: どれが一番おいしいですか？
2: 味噌ラーメンがおすすめだよ。
3: 味噌ラーメン。
2: 日本のラーメンはおいしいよ。僕は味噌ラーメンが好きなんだ。
3: 私、味噌ラーメンにします。
0: শুনলেন আজকের স্কিট। এবারে প্রতিটি সংলাপের অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: ওয়েটার বা দোকানের কর্মী কাইতো এবং তামকে উদ্দেশ্য করে বললেন,
0: আপনারা কি অর্ডার করতে চান প্লিজ?
1: কাইতো তখন তামের কাছে জানতে
2: চায়,
0: তামসান কোনটা নেবেন?
1: কোনটা নেবে ভেবে না পেয়ে তাম জিজ্ঞেস করে,
0: সবচেয়ে সুস্বাদু হবে কোনটা?
1: কাইতো জানায়,
2: মিসো রামেন গা ওসুসুমে দায়ো,
0: আমার সুপারিশ হলো মিসো রামেন।
1: তাম বিড়বিড় করে উচ্চারণ করলো,
3: মিসো রামেন,
0: মিসো রামেন।
1: ঠিক তখনই তামের মনে পড়ে যায় ভিয়েতনামে ইউকি তাকে রামেন সম্পর্কে বলেছিল,
2: নিহন নো রামেন ওয়া ওইশিও,
0: জাপানের রামেন খুব সুস্বাদু।
2: বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা,
0: মিসো সুপের মধ্যে রামেন নুডলস আমার খুব পছন্দ।
1: ইউকির সে কথা মনে করেই তাম বলে উঠল,
3: মিসো রামেন নিশিমাসু,
0: আমি মিসো রামেন নেব ঠিক করেছি।
1: তাহলে

0: মিসোরামেন তাঁকে বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দিল।
1: আজকের মূল বাক্য হচ্ছে কোনটা সবচেয়ে সুস্বাদু?
2: দোরে গা ইচিবান ওইশি দেসু কা?
1: এই প্যাটার্ন অনুসরণ করে আপনি জাপানিতে একাধিক জিনিসের মধ্যে কারো পছন্দ জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি একটু বিশ্লেষণ করা যাক।
3: দোরে
1: মানে হলো কোনটি। এর পরে থাকা গা পার্টিকেল দিয়ে বোঝা যায় যে ওই বাক্যের টপিক বা প্রসঙ্গ হচ্ছে
3: দোরে,
1: এবং
3: ইচিবান
1: মানে এক নম্বর অর্থাৎ সবচেয়ে বেশি, আর
3: ওইশি
1: মানে হলো সুস্বাদু, মজাদার বা টেস্টি। কাজেই
3: ইচিবান ওইশি
1: কথাটির অর্থ দাঁড়াবে সবচেয়ে সুস্বাদু। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি বোঝাতে হলে জাপানিতে বলা হয়
3: ইচিবান।
1: যেমন সবচেয়ে মজাদার কথাটি জাপানিতে বলতে চাইলে মজাদার বা
3: ওইশি
1: কথাটির আগে বলুন
3: ইচিবান,
1: ফলে পুরো কথাটি হবে
3: ইচিবান ওইশি।
1: সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি কোনটা তা জিজ্ঞেস করতে হলে প্রশ্নটি আরম্ভ করুন এভাবে
3: দোরে গা ইচিবান।
1: এখানে
3: দোরে
1: হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যার অর্থ কোনটা।
0: বুঝতে পেরেছি, তার মানে সবচেয়ে মজাদার কোনটা তা জানতে চাইলে বলবো দোরে গা ইচিবান ওইশি দেসকা, তাই না দিদি?
1: একদম ঠিক।
0: তাহলে বন্ধুরা এবারে শুনে শুনে বলুন।
1: এবারে কারো পছন্দ জানতে চাওয়া হচ্ছে এই নমুনা সংলাপে। এখানে একজন ক্রেতা সুভেনিরের দোকানে গিয়ে মিষ্টান্ন বেছে নেওয়ার চেষ্টা করছেন। কথাগুলো আবার শুনে অর্থ বোঝার চেষ্টা করা যাক।
2: দোরে গা ইচিবান নিনকি গা আরিমাসু কা?
0: কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়?
3: নিনকি গা আরিমাসু
1: মানে জনপ্রিয়। আসলে
3: নিনকি
1: কথাটির মূল অর্থ জনপ্রিয়তা, এবং
3: আরিমাসু
1: মানে আছে। আরিমাস কথাটি আবার
3: আর
1: ক্রিয়াপদের মাসরূপ।
4: করে গা ওসমে দেস,
0: আমি সুপারিশ করব এটা।
3: করে
1: মানে হলো এটা, এবং
3: ওসুসমে
1: অর্থ সুপারিশ।
0: শ্রোতা বন্ধু, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
3: নিনকি গা আরিমাস, ইচিবান নিনকি গা আরিমাস, দোরে গা ইচিবান নিনকি গা আরিমাস কা?
1: এবার চলুন অন্যান্য জিনিসের মধ্য থেকেও পছন্দ জিজ্ঞেস করা যাক। মনে করুন আপনি একটি স্যুটকেস কিনতে দোকানে এসেছেন। দোকানিকে জিজ্ঞেস করুন কোনটা সবচেয়ে সস্তা পড়বে। সস্তা কথাটির জাপানি
3: ইয়াসুই, ইয়াসুই।
4: দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা? দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা?
1: এবার আজকের বোনাস বাক্য। স্কিটে এ কথাটি বলেছেন ওয়েটার।
5: গোচুমোন ওয়া?
1: শুনলেন আজকের বোনাস বাক্য।
3: গোচুমোন ওয়া
1: মানে আপনাদের অর্ডার কি, বা আপনারা কি অর্ডার করবেন। গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় ওয়েটারগণ এ কথাটি বলেন। এখানে
3: চুমোন
1: হচ্ছে অর্ডার, তবে গ্রাহকের প্রতি সম্মান দেখিয়ে এই শব্দটির আগে গো জুড়ে দেওয়া হয়। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার পার্টিকেল হিসেবে আছে, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যটির পরের অংশটুকু উজ্জ্ব রয়েছে। খেয়াল করেছেন? কেননা ওই না বলা অংশটুকু সহজেই অনুমান করা যায়। নান দেসকা অর্থাৎ কি।
0: চলুন কথাটি বিভিন্ন লোকের মুখ থেকে শুনি।
1: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের স্কেট।
5: ご注文は？タムさん、何にする？
2: どれが一番美味しいですか？
5: 味噌ラーメンがおすすめだよ。
2: 味噌ラーメン。
4: 日本のラーメンは美味しいよ。僕は味噌ラーメンが好きなんだ。
2: 私、味噌ラーメンにします。
6: 食いしん坊カイトにお任せ。
0: エバレカイト、アプナー、ボジョンビシャロード。アジケルアロッチョビシャイホッチェ、ジャパネルラーメンヌードルス。
1: রামেন কি ধরনের খাবার তা সবাই জানেন নিশ্চয়ই। ময়দার তৈরি চিকন নুডলস সেদ্ধ করে তা গরম গরম স্যুপের মধ্যে ঢেলে এবং তার উপরে টপিং হিসেবে সেদ্ধ ডিম, মাংস এবং সবজি ইত্যাদি যুক্ত করে খাওয়া হয় এই রামেন নুডলস। মূলত চীন থেকে রামেন নুডলসের প্রথা এলেও জাপানে এর সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটেছে। কালক্রমে এটি জাপানের প্রতিনিধিত্বকারী খাবারগুলোর অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে।
0: রামেন নুডলস পাওয়া যায় হরেক রকম স্বাদ ও ফ্লেভারে।
1: হ্যাঁ, বিভিন্ন রকম স্টক যুক্ত করেও রামেন নুডলসের পদ তৈরি করা হয়, যেমন চিকেন স্টক, পর্ক বোন স্টক এবং সি ফুড। এর সঙ্গে মিসো বিন পেস্ট, লবণ, সয়া সস এবং অন্যান্য উপকরণ যোগ করার ফলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। তবে আপনার যদি কোনো নির্দিষ্ট উপকরণ খেতে আপত্তি থাকে, তাহলে আগেই জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কী কী থাকবে এবং সেই উপাদানটি না মেশানোর অনুরোধ জানাতে পারেন। অবশ্য আজকাল অনেক রামেন শপ দেখা যায় যেগুলো হালাল, অ্যালার্জি সৃষ্টিকারী উপকরণ মুক্ত অথবা নিরামিষ রামেন নুডলস পরিবেশন করে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
0: জানাবেন আশা করি, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন।